0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আমি তানহা আছি আপনাদের সাথে। গল্প করছিলাম জুলাই নিয়ে, আজকে যেহেতু 5ই আগস্ট, তবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের কথা মনে করতে গেলে আমাদেরকে কিন্তু বলতে হয় আজ কিন্তু 5ই আগস্ট না, আজ কিন্তু 36শে জুলাই, মানে আমাদের সেই বাংলাদেশের ইতিহাসে, 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাসে আজকের দিনটি কিন্তু 36শে জুলাই বলে আখ্যায়িত করা আছে। তো আমরা সেই ইতিহাস, সেই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে গল্প করব, মানুষের আশা, অধিকার ও স্বপ্নে একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে যায় তার একটা বিরাট বড় প্রমাণ কিন্তু রেখেছে সেই 24-এর গণঅভ্যুত্থান। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব মানুষকে যারা এই আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বা নানা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। তো আমরা আজকে যেটা করব, আমি একটু আগে বলছিলাম যে আমি প্রতিদিন কিন্তু গসিপ, আড্ডা শেয়ার করি এবং অনেক ধরনের অনেক বিষয় নিয়ে গল্প করি। তো আজকে আমি বলেছি যে বিশেষভাবে আজকে একটা বিশেষ অধ্যায় নিয়ে কথা বলবো এবং তাই কিন্তু করছি, এবং শুধু যে কথা বলবো তাই কিন্তু না, আমি সেই গল্প বলার সাথে সাথে, সেই ইতিহাস আরো একবার মনে করার সাথে সাথে সেই সুন্দর সুন্দর বাংলা গান এবং আমাদের সেই গণঅভ্যুত্থানের সময়ের যেই আবেগটা আছে সেই আবেগটাকে আরেকটু বেশি চারণ করার জন্য সেই গানগুলো কিন্তু আমি প্লে করে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু আমাকে গানের রিকোয়েস্ট করতে পারেন। এছাড়াও সেই গণঅভ্যুত্থানের সময়ে কে কি করেছেন বা তার কোনো বিশেষ কোনো ঘটনা থাকলে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 01841904904। এছাড়াও মর্নিং মাইকের পোস্টেও কিন্তু কমেন্ট করতে পারেন এবং ফেসবুক অ্যাড্রেসে, ফেসবুকে ইনবক্স করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পোস্ট, মিম এবং অনেক অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও। সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজটাকে স্টার দিয়ে রাখতে হবে। স্টার মানে যেই ফলোয়িং অপশন আছে সেখানে ফেভারিট দেওয়ার একটা অপশন থাকে, সেটা দিয়ে রাখলে সবসময় ঢাকা এফএম এর সকল পোস্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ইউটিউবেও কিন্তু আপনার ঢাকা এফএম 90.4 এর সকল ভিডিও দেখতে পারবেন। ইউটিউবে যে ঢাকা এফএম 90.4 লিখলেই আমাদের পেজটা, মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা চলে আসবে। তো যাই হোক, অনেক বকবক করছি, আরও অনেক বকবক করবো, কারণ আপনারা জানেন প্রতিদিন মর্নিং মাইকে কিন্তু আমি প্রচুর গল্প করি, প্রচুর কথা বলি, প্রচুর মজার মজার গল্প শেয়ার করি। তো তেমনই আরও কিছু গল্প শেয়ার করবো, তার আগে একটা বিরতি নেবো, বিরতি থেকে ফিরছি একটু পরে। সো স্টে টিউনড।